বিতর্কে বেলেই মা, বিতর্কে বেলেই মা, ঝংঝঙে বগনে খরে কলম, অবত ছোরা কুদনে বোলাম, দিন ভরি খেলদ মলাই নেই ভুল, সাত পরে পছি আমালাই সো।